0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: আন্তর্জাতিক আলোক দিবস প্রতি বছরে 16 মে'ৰ দিনটো সমগ্র বিশ্বতে আন্তর্জাতিক আলোক দিবস হিসাবে উদযাপন করা হয়। 1960 চনত বিজ্ঞানী থিওডর হ্যারল্ড মেইমানে লেজার রশ্মির সফল প্রয়োগ করবলৈ সমর্থ হয়। সেই দিনটোকে স্মরণীয় করে রাখবলৈ আন্তর্জাতিক আলোক দিবস বা ইন্টারন্যাশনেল লাইট ডে উদযাপন করে অহা হয়েছে। উল্লেখযোগ্য যে ইউনেস্কোয় 2015 বৰ্ষটো আন্তর্জাতিক আলোক বর্ষ হিসাবে উদযাপন করেছিল। সেই বছরেই 16 মে'ৰ দিনটো প্রতি বছরে সমগ্র বিশ্বতে আন্তর্জাতিক আলোক দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। মেইমানে সাজি উলিয়া সেই প্রথম লেজাৰৰ নাম আছিল রুবি লেজার। সেই রুবি লেজার আজিও বিখ্যাত হৈ আছে। পোহর আমার জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। যিকোনো এটা বস্তু আমি এই কারণেই দেখো কিয়নো তার প্রতিটি বিন্দুর পৰা পোহৰৰ ফটন কণা আহি আমার চকুত সুমায় আর সেইবোৰে দৃষ্টির অনুভব যোগায় তোলে। পৃথিবীখনের প্রতিবিধ প্রাণী আর উদ্ভিদ প্রতিটি মুহূর্ততে প্রত্যক্ষভাবেই হোক বা পরোক্ষভাবেই হোক সূর্যর পোহরের উপর নির্ভরশীল। প্রাণীজগতর সকলো ধরনের খাদ্য আর প্রয়োজনীয় সকলো প্রকার শক্তির উৎস সূর্যর পোহর। উল্লেখযোগ্য যে মানুষের মস্তিষ্কত জমা হয়ে থাকা জ্ঞানের 90% চকুর সহায়ত আহরণ করা হয়, অর্থাৎ পোহরের সহায়ত আহরণ করা হয়। শরীরের বহুতো জৈবিক কর্ম সুস্বাস্থ্য দৈনন্দিন জীবন যাত্রা আর জীবন ধারণের মান উন্নত করাত পোহরের এড়াব নোৱাৰা সম্পর্ক আছে। কৃত্রিম পোহরতকৈ সূর্যর পোহরত মানুষের কর্মদক্ষতা বাড়ে, কর্মত মনোযোগ বৃদ্ধি হয় আর রোগের আরোগ্যতো সহায়ক হয়। যি লেজার রশ্মির আবিষ্কারের সঙ্গে সংগতি রাখি আন্তর্জাতিক আলোক দিবস উদযাপন করা হয় সেই লেজার রশ্মিও প্রকৃততে অতি উচ্চ তীব্রতার পোহর মাত্র। বর্তমান লেজার রশ্মির ব্যবহার বহু আধুনিক প্রযুক্তিত ব্যবহৃত হয়েছে। বিভিন্ন উদ্যোগত যেনে কাপড়ের দরে একেবারে কোমল বস্তুর পর আরম্ভ করে অতি কঠিন পদার্থ কাটবলৈও বা সেইবোৰত ক্ষুদ্রতম ছিদ্র করবলৈ ছপাশাল কম্পিউটারের প্রিন্টার মেশিন বা ফেক্স মেশিনত নিখুঁত আর স্পষ্টভাবে আখর লিখবলৈ চিকিৎসা বিজ্ঞানত চকুর ছানিপরা রোগের পর মগজুর অস্ত্রোপচারলৈ ত্রিমাত্রিক প্রতিবিম্ব সৃষ্টি করবলৈ দূরসংযোগ ব্যবস্থা উন্নত করবলৈ আনকি গ্রহ নক্ষত্রর দূরত্ব নির্ণয় করবলৈও লেজারের ব্যবহার করা হয়েছে। সাহিত্য সংস্কৃতিতো পোহরের ব্যবহার অতীতের পরাই হয়ে আহিছে। পোহর আর এন্ধার এই দুই প্রতীকী শব্দই সাহিত্যত বহুল ব্যবহার হয়েছে। ঋণাত্মক ভাব, কুদৃষ্টি, মৃত্যু আদি বুঝাবলৈ যেনেকৈ এন্ধার শব্দর প্রয়োগ করা হয়েছে, তেনেদরে ধনাত্মক ভাব বা জীবন আর আশা বুঝাবলৈ পোহরের শব্দর ব্যবহার হয়ে আহিছে। মানব সভ্যতার বিকাশত বিশেষকৈ বিজ্ঞান প্রযুক্তির বিকাশত পোহর বিজ্ঞানের ভূমিকা অতি বিশাল। পোহরে সাহিত্য সুকুমার কলাত বিশেষ ভূমিকা পালন করেছে। পোহর

অপরিসীম আশা, অনাবিল সুন্দরতা আর শুভ দিনের প্রতীক। দ্য লাইট ইন দ্য হার্ট পুথির রচক রয় টি বেনেটে কৈছে, কারোবার যদি জীবনত এন্ধার আহে, এগছি বন্তি জ্বলাই তেওঁৰ জীবন পোহরাই তোলা, আনৰ জীবন পোহরাবলৈ নিজে এগছি বন্তি হওয়া, ইয়ে তোমাক জীবনৰ সার্থকতা আনি দিব।

0: অর্জন করা শিক্ষার্থীসকলক আর্থিক অনুদান দিয়া হব। এই অনুসরি হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত মাতৃভাষাত এশ নম্বরক লাভ করা ছাত্র ছাত্রীসকলক 3 লাখ টাকাক আর উচ্চতর মাধ্যমিকর চূড়ান্ত পরীক্ষাত শীর্ষ 10 জনের ভিতর স্থান পাওয়া শিক্ষার্থীসকলক 5 লাখ টাকাক আর্থিক অনুদান আগবহা হব। বাক্সা জেলার ককলাবাড়ী ছোৱালী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত অনুষ্ঠিত এটা অনুষ্ঠানত অংশগ্রহণ করে বিটিসির শিক্ষা বিভাগের কার্যবাহী সদস্য রবিরাম নার্জারিয়ে এই কথা প্রকাশ করে। রাজ্য সরকারের শিক্ষা বিভাগে জেলাখনের ককলাবাড়ী ছোৱালী হাইস্কুলক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় হিসাবে উন্নীত করার পাছত কালি বিদ্যালয়খনের একাদশ শ্রেণীর এটা শ্রেণীকোঠা মুক্তি অনুষ্ঠানত রবিরাম নার্জারিয়ে অংশগ্রহণ করে। শিক্ষা বিভাগের কার্যবাহী সদস্য রবিরাম নার্জারিয়া সংবাদ মাধ্যমের আগত কয় যে বিটিএডি অঞ্চলের ছাত্র ছাত্রীসকলের শৈক্ষিক দিক উত্তরণের অসমীয়া, বড়ো, বাংলা, সংস্কৃত আর আরবী বিষয়ক মাতৃভাষা হিসাবে লৈ এশ নম্বর লাভ করবলে সমর্থ হওয়া কৃতী ছাত্র ছাত্রীসকলক এই অনুদান আগবহা হব।
1: যা এসেম্বলি ইলেকশনের সময়তে বিপিএফ দলের ফলের ছাত্র ছাত্রীসকলক বেশিকই উৎসাহিত করবর কারণে আমি একটা অবিলাসী আঁচনি ঘোষণা করেছিল। এইটা আসনিত হল আমার বিশেষকে ছাত্র ছাত্রী সকলের কারণে, যে সকল ছাত্র ছাত্রীয়ে মেট্রিক পরীক্ষাত এমআইল সাবজেক্ট, এমআইল মানে বড় এমআইল, অসমিয়া এমআইল, বেঙ্গলী এমআইল, সংস্কৃত এমআইল, তারপর আমার আরবি, এই গোটাই এমআইল সাবজেক্ট বিলাক 100-এর 100 নাম্বার যাকে সিকিউর করব পারব, এই ছাত্র ছাত্রী সকলক আমি বিটিসি গভর্নমেন্টের ফলের প্রতিজনকে 3 লাখ 3 লাখ আর্থিক অনুদান দিয়ার কারণে একটা আসনি আমি হাতত লৈছো। আর হায়ার সেকেন্ডারি যেটু পরীক্ষা আর্টস, সায়েন্স, কমার্স তিনটা স্ট্রিমর ছাত্র ছাত্রী সকলে যাকে নিজের ফাইনাল পরীক্ষা টপ 10 থাকিব পারিব, এই সকলক আকো 5 লাখ কাইপতি দিয়া হব।
0: অনুষ্ঠানত বিটিসির উপ মুখ্য কার্যবাহী সদস্য রিহন দৈমারী উপস্থিত থাকে। অহা জুনত শিক্ষার্থীসকলক এই অনুদানের ধন প্রদান করা হব। রাজ্যের বিভিন্ন প্রান্তত বৃহস্পতিবারের নিশারে পড়া হওয়া ধারাষার বরষুণের ফলত বহু অঞ্চল জলমগ্ন হয়ে পড়ার জনসাধারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার বাতরি আমালৈ আহিছে। হাইলাকান্দিত প্রবল বরষুণের ফলত কালি 5 গ্রামের মুকামকুটি সংযোগী পথৰ ওপৰত থকা এখন দলং ভাঙি পৰে। আমাৰ হাইলাকান্দিৰ সংবাদদাতাই জনোৱা মতে কেইবাখনো গাঁৱৰ লোকে দৈনিক যাতায়াত কৰা এই পথৰ দলংখন ভাঙি পৰাৰ ফলত সম্প্ৰতি অঞ্চল দুটাৰ মাজত যোগাযোগ বিচ্ছিন্ন হৈ পৰাত স্থানীয় লোকসকল যথেষ্ট অসুবিধাৰ সন্মুখীন হৈছে। শ্রীভূমি জেলার ধারাষার বরষুণের ফলত জেলাখনের নদ নদী সমূহের জলস্তর বৃদ্ধি পাইছে। রাস্তা ঘাটতো একাঠু পর্যন্ত পানি হওয়াত রাইজে দুর্ভোগের সম্মুখীন হবলগিয়া হয়েছে। জলবন্দী হয়ে পড়া লোকসকলক SDRF বাহিনী উদ্ধারের অভিযান চলায়। SDRF তথা অগ্নি আর তাৎক্ষণিক সেবা বাহিনীয়ে কালি দিনজোড়া অভিযান চলায় জলমগ্ন অঞ্চলের পশুধন সহ 276 জন লোকক উদ্ধার করে। ইপিনে বারিষাকালত হব পৰা বিভিন্ন সমস্যা প্রস্তুতির পর্যালোচনার উদ্দেশ্যে কালি শদিয়া সমজিলা আয়ুক্তর অধ্যক্ষতাত এখন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকত সকল বিভাগের মুরব্বী আর শদিয়া আরক্ষী প্রশাসনের জ্যেষ্ঠ বিষয়াসকল উপস্থিত থাকে। ভারত সরকারের গৃহ পরিক্রমা বিভাগের নির্দেশমর্মে রাজ্যের বিভিন্ন স্থানত জরুরীকালীন সুরক্ষার আখরা চলি আছে। সেই অনুসরি আজি শিবসাগর নগরের কেন্দ্রীয় বজার আর হাইস্ট্রিট মলত হবলগিয়া এই অনুশীলনের সময়ত সাইরেন বজুয়া, ব্ল্যাকআউট আর উদ্ধার কার্যের আখরা করা হব। জেলা প্রশাসনে এই কার্যসূচীত জনসাধারণক সহযোগিতা আগবাই আহ্বান জানার উপরি সন্ধ্যা 7 বজার পাছত 2 মিনিটর ঘরের বিজুলি বাতি নুমাবলে আহ্বান জানাইছে। ডিব্রুগড়ত সদ অসম আহোম সভার 164 সংখ্যক প্রতিষ্ঠা দিবস কালি দিনজোড়া কার্যসূচী পালন করা হয়। ডিব্রুগড় জেলা ন্যায়ালয়ের সম্মুখত থকা সাহিত্য কান্দারী আর আহোম সভার প্রতিষ্ঠাপক সভাপতি দাম চাও পদ্মনাথ গোহাঁই বরুয়া উদ্যানত এই কার্যসূচী অনুষ্ঠিত হয়। স্থানীয় মলুংসকলে বন্তি প্রজ্বলন আর মৈদাম তর্পণ কার্যসূচী আরম্ভ করা এই অনুষ্ঠানত আহোম সভার পতাকা উত্তোলন করা হয়। প্রতিষ্ঠা দিবসের সভাত ডিব্রুগড় জেলা আর কেন্দ্রীয় সমিতির ভালেসংখ্যক সদস্য উপস্থিত থাকে। আকাশবাণী গুৱাহাটীর আঞ্চলিক বাতৰি বিভাগৰ দৃষ্টিপাত অনুষ্ঠানত আজি নিশা 8:02 উমৈহতীয়া দেৱানী বিধি সম্পর্কীয় এটি আলোচনা প্রচার করা হব। আলোচনাত অংশগ্রহণ করব জ্যেষ্ঠ অধিবক্তা আব্দুর রাজ্জাক ভূঁয়া আর অধিবক্তা জ্যোতিস্মিতা শর্মায়। শ্রোতাসকলে অনুষ্ঠান চলি থকা সময়ত 03-6-1-2-6-6-1-8-7-6 আর 2-6-6-2-3-2-5 নম্বৰত ফোন করে সমল ব্যক্তি দুগৰাকীক বিষয়টো সন্দৰ্ভত প্রশ্ন সুধিব পাৰিব। অনুষ্ঠানটোৰ আগ ধৰিব অৰুণিমা গোস্বামী আৰু অৰূপ কুমাৰ শর্মায়। ডিব্ৰুগড় জিলাৰ চাবুৱাৰ ৰহমৰীয়াত আৰক্ষীয়ে কালি অভিযান চলাই বুজন পৰিমাণৰ ভাং জব্দ কৰাৰ লগতে তিনিজন সৰবৰাহকাৰীক আটক কৰিবলৈ সমৰ্থ হয়। এটা গোপন সূত্ৰৰ ভিত্তিত এই অভিযান চলাই আৰক্ষীয়ে মণিপুৰৰ এজন পুৰুষ আৰু এগৰাকী মহিলাৰ লগতে ৰহমৰীয়াৰ

বিশাল শেখর সংগীত পরিচালিত অঞ্জনা অঞ্জনী ছবিত এবার শুনো আহক বিশাল দাদলানী আর শিল্পা রাওর কণ্ঠর গীত।

0: খুব সুন্দরকৈ গীতটি পরিবেশন করিলা, অনুষ্ঠানটি খুবই সুরিয়া হয়ে গৈছে, খুব ভাল লাগিছে। পুনৰ এটি জুবিন গার্গর গীত শুনিব বিচাৰিম।
1: মই এতিয়া সুধা কণ্ঠ ডক্টৰ ভূপেন হাজৰিকা দেৱৰ গীত জুবিন দাই কণ্ঠদান কৰা নিয়ৰৰে ফুল গীতটি গাবলৈ চেষ্টা কৰিছোঁ।

লাগে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু বীরতার জৈথা কেথানাবাং নীলি বন্তি টিমুংপি স্টেট আলং আকিমিয়া সরকার আর পুডেং পন্ডে রাফি সরকার আকাম আমুং মাতে কাচিংথুর আকাম হাই হুই আকিমিয়ার জেকি পিপনাফাত জিপিনিসার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতুমি পেনাং হামফাং আতুম পেন কাচেতং রুপনলু চিপিনিসার আবাং কিজু কিচু কিজুন রাত আতুমা ফান কেরন কে বাকলা পেন বাং ফু হামফাং আতুম ফান কাচেতং আলং সাইকাটি কি আতুম পেন সক কেরং পন আলাম থেই জিং ওয়াইপনলু আলাংলি চিপিনিসার সাইকি আতুম ফান সাইকাটি কি আতুম কে জয় কি পেন সক এপাং রুম পন আফান পিন খাতলু সাইকাটি কি আতুম কাচেপাদুক পন আলি লাংপন নাং জি লাসি আদর কিমি পেনসি সক আনাম পিনাং জি পুসি হামফাং সাইকি আতুম ফান হুকুম পিপনলু দিহিন হামফাং পেন চিংকি চেথান পন আহু স্টেট গভর্নমেন্ট আতুম কি পিপন বম দিহিন আবার সাই হাই হুই কেলাং চারি পন পেনাপারা কেবাংজি বাজেট সেশন আপ্রাং প্রাং স্টেট দিহিন আসাই লাপেন রাত আতুম ফান আকেমাং কাপাপ্লেং পঞ্জি কাপ্রে কাপ্রে আহিন দালাং দামলু চিফ মিনিস্টার পি ডাব্লিউ ডি হামফাং আতুম পেন কাচিং কি কাচিং ওয়াইটা পেডু পনলু আলাংলি আসাম মালা পেন ডাংলক স্টেট আলং কি থে দুং দুং কাচিলেং আভার সাই কাচিং থুর আহিন দা চিং ভাই পনলু সাই খি আতুম আফান তোয়ার লাপেন দলং কে কিম আসাই কাপিচুন ডাপ লাপেন কি কিম আমান তা কি মিসেন আনার আর ডি কি পিপন আফান দা চোফা পনলু ইংডেংক্রে ট্রক আসাম বাজেট সেশন কে বাংজি জাখং আচিক্লু আপ্রাংসি আর ইয়ালংসি পেটুপঞ্জি পুসি চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পচেতাক বনলো পাতুমি বটদ্রবা আলং বীরতা পাংডাক আতুম পেঙ্গা চিংকি চাথান পন আহুত কানিং জি বাজেট কে সিক পন আফান কাপ্রে কাপ্রে হামফাং পেন লাসোয়া পুথাক চিং ওয়াইপন বমলো লাপেন কে এসেম্বলি বাং ফুকিলিক আপ্রাং লাসোয়া পুথাক কেলং পন কাপিন খাত আলামথি আন্তা লাং চারি পন বমলো পুসি ডক্টর শর্মা নিংজি এসেম্বলি বং ফুকিলিক দোপন্ডেট আফি কাচারি বিজেপি আসং আতুম নগাঁও লোকসভা কনস্টিটুয়েন্সি বাইপোল আফান কি সিক কেডাং পাংচিং তাংলো স্টেট বিজেপি আমে ফু দিলীপ শইকীয়া পাতুমি এপাকলো কেদুয়া জগপেন নগাঁও লোকসভা বাইপোল কাচারি পঞ্জি আফান এমএলএ পিজুস হাজরিকা আফান কাচোফা বাং ফু আর পু পেন ইসি আকমিটি সেং তাংলো কমিটি আলং কামাখ্যা প্রসাদ তাসা প্রদ্যুৎ বরদলৈ ডিপ্লু রঞ্জন শর্মা জগজাগ বাংক্রে ইসি সংজা মেম্বার দু লোকসভা এমপি প্রদ্যুৎ বরদলৈ আর পু কেডুবম আহুত বিজেপি পেন এসেম্বলি বাং ফুকিলিক আলং দিসপুর কনস্টিটুয়েন্সি পেন চেপাটি দুনসি হাইলু লাসি আরো নাতেং চিক্লুজন ট্রক আংবং লাসু কনস্টিটুয়েন্সি আলং বাইপোল কেডুকে আকেনাং সটলু স্টেট কাপ্রে কাপ্রে কাদিম আলং থেমান আজুপেন আরবি কেজাং আজক পেনাং আংকাং আলং কি আরবি আলাংসি লাং কেথি আসন চেমানলু লাহাই আলাংসি রাত আতুম ফান আকিসুং ভানলু পুসি নিলিতুম বীরতালং পন হাইলাকান্দি আলং আরবি কেজাং আজক পাঁচ গ্রাম পেন মুকামকুটি কচিজু আতোয়ার আথা কেদু আদলং কে রূপ রাইলু শ্রীভূমিয়া হাওয়ার আলং আরবি কেজাং আজক হাওয়ার আলং কেদু লাংরয় লাংজেং কে কাফেরি মিমি আং আং আথাক সি লিবমলু আসাম একর্ড কাপিচন হামফাং আর পুডেং পন্ডেট আফি মিনিষ্টার অতুল বরা পাতুমি গুয়াহাটি ওয়েস্ট বরাগাঁও শহীদ স্মারক আকলাম আলং আসাম কাচেসং আহুত আফ্রান কেদাম আতুম আফান চিকি মোদাম সি চারদম দামলু ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কেজা কাচারি পন আ সরকার কেবিনেট আসংজা আলং আলাংলি পুথত লাসো হামফাং আর পুডেং পন্ডলু পাতুমি হামফাং সাইকি আতুম পেন কাচেতং আহুত মিনিষ্টার কানিংজি আসাম একর্ড নম্বর ট্রক আফার কাপিচুন পঞ্জি আফান কিসেং পন আবারিম জাস্টিস বিপ্লব কুমার শর্মা কমিটি কাপাচিনি পন আংঠেক হাই হুই কাপিচুন পন আফান আপ্রাং আ সরকার কেবিনেট আলং চেদং তাংলু নন আদিহু কিদো থুলাং আকাম কাপিচুন পন আফান পেফ্রাং পন পুপুসি আলাংলি বরা বীরতা পাংডাক আতুম আনু পেচাতাক পনলু ন্যাশনেল টেস্টিং এজেন্সি মাতে এনটিএ পেন কেবাংজি ওসিক নিফাইং কইরাই সিআর নি নিট ইউজি সুরিহিনী রাইং কইরা ট্রক আসাতলাং পুথত কাপিদো পঞ্জি আফান পাচাতাং পনলু বাংসো আপ্রাং আসাতলাং আলং কার্জু আলু কাপাচাতাক পন পেফ্রাং ডেট আজকসি পুথত সাতলাং কে বিনাং ককলু বাংফু আতুম কে বাংজি থেমানার নি আংবং আলাংলি তুম নন আমাত কে ডুবম আদিম লাপেন মেথাং কে জয় কি আফান সাতলাং কে ডু আদিম চংবাই উনপো পুসি এন টি এ পেন পাচিনিলো ওসিক নি ফাইং কইরাই সি আর্নি কাংসাম পরফাই হিনি পেন পরফাই ফরা মিনিট ক্রিপ ফো আন সাতলাং দুপনপো বীরতা পানসি কাংত নিকলো

লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং আলং নীলি বন্তিটি মুপি কাদুক অভিয়া ফান্তা কার্ডম পাজির সি কার্বিং ডেং পথ ডাং পন্থল বিকে আরু নিফাই ক্রিট্রক ভমটি আর্নি কার্বিং ডেং গেবাং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রে সিরা টবরা ফ কিলো হার্স পেন ফারু টক্সিরাইন করা সির ক্যাবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা টবরা ট্রক হানল আদন্থুয়াং ডেং দামদিয়া ফ্রাং পিনি আসার লামথে আর জৈক সানাং পিনি আসার লামথে চিরি বাসা কাচেহাং মাতে পেজু পেন কে পাউন পফান লামথে কেমান চিরি পু আথেং পি কে আরং কাপ্রেক আথেং পি আতেং রিসি আরং ওয়াং পো পেজু পেন কে পাক রাথিপ মাতে পাকুম ফংচেত আরুম সি চিবি কক পো কাহে নোয়া মনিরলে কেমে চেক্রং পেন বাং হেম কে দুদুন মাতে আলাং কাচথা পুয়াফান বাসা পুকে মালমসু আপর কেসাং আদি মাফান সি কে পুদাম পিনিয়া সারলামথে লাপান হেনল লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে ভমটিয়ারনি আপদ সে লু নংদেং আলং পেন ইনুত পেন আসে আলঞ্জির আসনসন আর জিগলং পিনুত পিনি ইনুত পেন আসে আলঞ্জির আলং কিলুন পঞ্জি লাকে প্রসেনজিত ফাংচু তোতাংটি প্রসেনজিত ফাংচু কিলুঞ্জি ইনুত পেন আসে আংদেং আলং পেন আপ্রাংসি আলঞ্জির আর জিগ সনা আলুন আলাম থে কাংহন জুজি নাংফান

0: নাংলি টুমকার বিংডিং কার্জিলং বমলগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন পুথত ইনুত পেন আছে আংডেং পেন লুঞ্জিরার জুজে প্রাং পিনি আংডেং আলং আর্জিক সেনাং লামকা নাংডেং পিনি আলামকা নাংডেং কে সোয়ারলু আজাকং বাংসু আলামকান কেতক লাকে রবিনসন তেরন লাপেন কাপেকলাং পন লাকে জোহানি শ্রংফার তোতাংটি লামকান সোয়ারলু আজাকং আর্জিক সেনাং
1: দন মারলি আতুম ইলি তুমা দে দাং বং কপ্রে কপ্রে গাখাই দু লাহে আখাই কপাচিং থুর পঞ্জি আফান রানাম পিনসো আরলো আফান কে কেরে কপাংরি কপাং দন আজাকং পিলো পিনসো আরলো আফান তা হেমফু রানাম আকাং হন কে ইসিবেত তেবন সেটা খাই আও বে লির কেলাং কাতার লিপ দাম পেন ইলি কচিনি দাম কে পিনসো আরলো আং বং কাংহন কাঙ্গিনসো ইসি পেট পে কার্বি আখা আং বং তা সো পিনসো লাপেন সো আরলো আফান আপি আপু আতুম কাংহন কি পি থাকদা ন নালে তুমকার জুলং জি আলাম কান কে সো আরলো আজাকং আলাম কান কো আন ল সো আরলো আজাকং কে থে লাপেন কো আন আজাকং মা ন নালে তুম আর্জু হুরতে চিনিপো

0: ও পোলি কনা চাং চৌবির জুইলমা হো দে রাব নে কে কে থিপো কমানে দোতে নিরাপ থা
1: পিছু হয় লো নি পু বোলা পিছু হয় দে লো পু পিছি কিছু প্লাং দে লো নাং লাং জুন জিমা নি ল্যাং এন বিদাম পু

0: পাঠ যুগুতাই আগবঢ়াইছে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ হিন্দী বিভাগৰ গৱেষিকা বৰ্ণালী মালাকাৰে। পাঠত ভাগ লৈছে লক্ষী ছেত্ৰী আৰু মফিদুল ইছলামে।
1: সুপ্রভাত দিদি।
2: সুপ্রভাত। আহা আহা, দোনো আরামসে বেঠ যাও। কোয়াসুন, জুয়াটি পাঠত আমি কি কি কথা আলোচনা করেছিল?
3: কবিত্রী মহাদেবী বর্মা আর কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান কি বারে মে দিদি?
2: হ্যাঁ, পিছলে পাঠ মে কবিত্রী মহাদেবী বর্মা আর কাজিরঙ্গা কে বারে মে চর্চা কি গই থি।
1: আর কুছ নিত্য পুলিং আর নিত্য স্ত্রীলিং শব্দ কে বারে মে ভি দিদি?
2: হ্যাঁ, কুছ নিত্য পুলিং আর কুছ নিত্য স্ত্রীলিং শব্দ পর ভি চর্চা হুই থি। আমি কেটামান বাক্যও পাইছিলু।
1: জি হ্যাঁ দিদি,
2: বতাও তো কোন সে বাক্য মিলে থে?
3: লড়কা বিদ্যালয় যা রহা হে, বিল্লি

0: জনতাৰ মাজত বৰ জনপ্ৰিয় হৈছিল। তোমালোকে কবিতাটো জানানে?
1: জানো বাইদেউ।
0: তেনেহ'লে এফাকি শুনোচোন।
2: জি দিদি। কানপুৰ কে নানা কি মু বুলি বহন ছবিলি থি, লক্ষ্মীবাই নাম পিতা কি ও সন্তান অকেলি থি।
3: নানা কে সং পড়তি থি ও নানা কে সং খেলি থি, বরচি ঢাল কৃপান কটারি উসকি ইহি সহেলি থি।
0: খুব লড়ি মর্দানি ও তো ঝাঁসি ওয়ালি রানী থি, হ্যাঁ?
2: জি দিদি।
0: বহুত বড়িয়া। এই কবিতা ফাঁকিত কার বিষয়ে কোয়া হয়েছে?
2: দিদি, ঝাঁসি কি রানী লক্ষ্মীবাই কে বারে মে।
0: হ্যাঁ, রানী লক্ষ্মীবাই নে রাষ্ট্রহিত কে লিয়ে আপনা সর্বস্ব ত্যাগ কর দিয়া থা। সন 1857 কে স্বতন্ত্রতা সংগ্রাম মে উনহোনে আপনি সীমিত শক্তি সে অঙ্গ্রেজ শাসন সে টক্কর লি থি। বারো, কবিতা ফাঁকিত ব্যবহার হওয়া বরচি, কটারি আর সহেলি শব্দ কেটাল মন করাসন।
3: দিদি, বরচি, কটারি আর সহেলি ই কারণ স্ত্রীলিঙ্গ শব্দ হে।
0: ও, তুমি ঠিকই কইসা। এতিয়া এই একবচন শব্দ কেটাক বহুবচন বনাব হলে আমি কি করব লাগিব? শব্দ কেটার শেষত ইয়া লগাই দিব লাগিব আর লগতে দীর্ঘইটো হসৰি করে দিব লাগিব। বুঝি পাইছা নহয়? বরচি, কটারি আর সহেলি কা বহুবচন কিয়া হোগা?
2: বরচিয়া, কটারিয়া আর সহেলিয়া।
0: হ্যাঁ, আর ইসি প্রকার ইকারান স্ত্রীলিঙ্গ শব্দো কে ভি অন্ত মে ইয়া জোর দেনে সে ভে বহুবচন বন জাতে হ্যায়। জেসে জাতি, জাতিয়া, বিধি, বিধিয়া, তিথি, তিথিয়া,
3: লিপি, লিপিয়া, নীতি, নীতিয়া,
2: পংক্তি, পংক্তিয়া।
0: বহুত আছে। বারো, এটা আমি বাক্য কেটামান লোসুন। রেলগাড়ি মে সফর করনে কা মজা হি কুছ অর হ্যায়। বাস মে বড়ি ভিড় রহতি হ্যায়। রেলগাড়িত ভ্রমণ করার মজাই বেলেগ।
2: বাস মে বড়ি ভিড় রহতি হ্যায়।
0: ও, বাসত বড় ভিড় হয়। এই বাক্য দুটাত ব্যবহার হওয়া রেলগাড়ি আর বাস শব্দ দুটার বহুবচন রূপ কি হব কব পারিবানে?
3: জি হ্যাঁ দিদি, রেলগাড়ি, রেলগাড়িয়া,
2: বাস, বাসে।
0: হ্যাঁ, রেলগাড়ি, রেলগাড়িয়া, বাস, বাসে। আচ্ছা, তো ফির মে আপ তুম লোগোঁ কো এক ছোটি সি কাহানি সুনাতি হুঁ।
3: জি হ্যাঁ দিদি।
0: কিসি গাঁও মে এক নির্ধন লকড়হারা রহতা থা। লকড়হারা মানে কি জানা নহয়?
3: জি দিদি, লকড়হারা মানে খড়িকটিয়া।
0: ও, সেই খড়িকটিয়া জন বড় সহজ সরল আর সৎ মানুষ আছিল। জঙ্গলের পরা খড়ি কাটি আনি যি টকা উপার্জন হয় সেই টকার নিজের পরিয়ালটুক পোহপাল দিছিল। কিন্তু এদিন একটা আচরিত ঘটনা ঘটিল। একদিন ও নদী কে তট পর এক পের পর ছড়কর লকড়িয়া কাট রহা থা কি অচানক উসকি কুলহারি নিচে নদী কে জল মে গির গই। কুলহারি মানে খড়ি কটা কুঠার খন। লকড়হারা পের সে নিচে উতরা আর নদী কে তট পর বেঠ কর রোনে লগা, কিউকি উসে তেরনা নহি আতা থা। বা সোচ রহা থা কি কুলহারি কে বিনা আব লকড়িয়া কেসে কাটেগা। উসে রোতে দেখ কর নদী কে দেবতা কো উস পর দয়া আ গই। ওয়ে জল মে প্রকট হুয়ে আর বোলে, আরে ভাই তুম কিউ রো রহে হো? তেতিয়া খড়িকটিয়া জনে কলে, মোর কুঠার খন নদীত পড়ি গল আর মোর ইমান পয়সা নাই যে মই এখন নতুন কুঠার কিনিব পারু।
3: দিদি, নদী কে দেবতা নে লকড়হারি সে ক্যা কহা?
0: নদী কে দেবতা নে উসে পুছা, তুম নদী মে উতর কর আপনি কুলহারি কিউ নহি নিকাল লেতে? তেতিয়া খড়িকটিয়া জনে কলে, মই যে হাঁথুরিব না জানু, পানিত নামিলে মই মরি থাকিম। আচ্ছা ঠিক হ্যা, মে তোমারি কুলহারি লা দেতা হুঁ। ইতনা কহকর উনহোনে নদী মে ডুবকি লগাই আর এক সোনে কি কুলহারি লেকর উপর আয়ে।
3: দিদি, সোনে কি কুলহারি?
0: ও, সোনর কুঠার। কুঠার খন আনি খড়িকটিয়া জনক কয়, লুয়া তোমার কুঠার খন। আর তব লকড়হারে নে কিয়া কাহা মালুম হ্যা?
2: কিয়া কাহা দিদি?
0: উসনে কাহা, ক্ষমা করে, ইয়া মেরি কুলহারি নহি হ্যায়। তব নদী কে দেবতা নে কাহা, কই বাত নহি, মে এক বার ফির কোশিশ করতা হুঁ। এইবার এখন রূপর কুঠার লয় আহিল, কিন্তু খড়িকটিয়া জনে এখনো গ্রহণ নকরলে। উসকে বাদ নদী কে দেবতা নে তিসরি বার ডুবকি লগাই আর লোহে কি কুলহারি লেকর আয়ে। উসে দেখকর লকড়হারা বহুত প্রসন্ন হুয়ে আর বোলে, হ্যাঁ হ্যাঁ, মেরি কুলহারি ইহি হ্যায়। নদী কে দেবতা লকড়হারে কি ইমানদারি পর বহুত খুশ হুয়ে, উনহোনে সোনে আর চাঁদি কি কুলহারি ভি লকড়হারে কো দে দি।
2: তারপর কি হল বাইদেউ?
0: তারপর খড়িকটিয়া

0: হয় অরুণিমা, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর বহু চর্চিত বিষয় বর্তমান। উমৈহতীয়া দেওয়ানী বিধি বলে যদি আমি কব যাও, যিখিনি সিভিল রাইটস, ধরক ভারতের নাগরিকর যিখিনি আপনার দেওয়ানী অধিকার বা যিখিনি সিভিল রাইটস, এই রাইটসখিন এটা ধরক এই অধিকারখিন আপনার ভারতের সংবিধানের আমি মানে কনকারেন্ট লিস্ট বলে যেটা কম, মানে উমৈহতীয়া আইন, যত নাকি রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার আপনার দুটারে আপনার উমৈহতীয়া মানে সমান অধিকার থাকে ল বনাব কারণে, আইন বনাব কারণে। গতি তার ভিতর এই সাবজেক্টটা পড়ে আর এই সাবজেক্টটা হল আমার ভারতের সংবিধানের যেটা চতুর্থ খণ্ড পার্ট ফোর ডাইরেক্টিভ প্রিন্সিপল অফ স্টেট পলিসি। মানে সব যেতিয়া এই সংবিধানখন প্রণয়ন করেছিল আপনার বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের আন্ডারত যেটা টিম আসে আর যেটা একটা কনস্টিটিউশনাল ডিবেট হয়েছিল, সেই ডিবেটের সময়ত এই সাবজেক্ট সমূহক আপনার যিখিনি ডাইরেক্টিভ প্রিন্সিপল অফ স্টেট পলিসি মানে চতুর্থ খণ্ডর অন্তর্গত করেছিল, তার কারণটো হল যে ভারত এখন কল্যাণকামী রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিব কারণ আপনার এই গোটেই পার্টটুক আপনার মানে ইনকর্পোরেট মানে সংলগ্ন করা হয়েছিল। গতি সেই কল্যাণকামী রাষ্ট্র হিসাবে গড় দিব কারণেই এই উমৈহতীয়া দেওয়ানী বিধিটুক আপনার আর্টিকল 44 অফ দি কনস্টিটিউশন 44 অনুচ্ছেদত অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনার তাতে কোয়া হয়েছে যে রাজ্য বা কেন্দ্র সরকারে চেষ্টা করব লাগে, মানে এন এন্ডেভার শ্যাল বি মেড, মানে ধরক চেষ্টা করব লাগে, এটা এনেকা নহয় যে করবই লাগিব। তারমানে এতে আরো একটা কথা আছে আপনার মানে কই দিউ যে পার্ট থ্রি টু হল ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকার, যেটা নাকি মৌলিক অধিকারটা রাজ্য বা কেন্দ্র সরকারে আপনার এটা মানে বাউন্ড করবই লাগিব, এটা মানে ম্যান্ডেটরি, এটা ডিসক্রিপশন মানে বাধ্যতামূলক। কিন্তু যেটো আপনার ধর এই যেটো ডাইরেক্টিভ প্রিন্সিপল অফ স্টেট পলিসির আন্ডারত যেটো পড়ে এটা বাধ্যতামূলক নয়, চেষ্টাহে করব লাগে কল্যাণকামী রাষ্ট্র হিসাবে তাক গড় দিব কারণ। এতে সেইটো কারণে আপনার এই পার্ট ফোরর আর্টিকল 44ত কোয়া আছে যে এন এন্ডেভার শ্যাল বি মেড টু ফ্রম এ ইউনিফর্ম সিভিল কোড, মানে ধর উমৈহতীয়া দেওয়ানী বিধি করে এখন রাজ্য বা এখন দেশের যিখিনি নাগরিক বা যিখিনি পপুলেশন আছে সেই গোটেই পপুলেশন খিনিক যাতে এটা আইনের গণ্ডিত আনিব পারে, মানে ওয়ান নেশন ওয়ান ল বা ওয়ান স্টেট ওয়ান ল, মানে এখন রাজ্যের আন্ডারত এখন ল হব যেটা নাকি গোটেইখিনি পপুলেশনক কভার করে দিব। গতি সেই আর্টিকল 44 সেই পাওয়ারটা রাজ্য সরকারক দি থাকে।
1: আমি কথা পাতিম ডাঙরি, আমার প্রথম ফোনটা আহিছে অনুষ্ঠান। হ্যালো হ্যালো হ্যালো, হয় নমস্কার, কোনে কৈছে বাৰু?
2: লড়াই যদি দুটা যদি বিয়া পাতে এই ক্ষেত্রত কি কি ধরনের একশন হব, আর নতুন যোনটো আইন এটা রাষ্ট্র এটা আইন হবলে গৈ আছে মহিলার বাবে এয়া কিমান সুরক্ষিত এই বিষয়ে মই জানিব বিচাৰিছো, আর এই নতুন আইনত কি কি সুবিধা থাকিব বা মহিলাসকলে বিনামূলীয়াকৈ এই আইনৰ সাহায্য পাব নেকি এই সম্পৰ্কে জানিব বিচাৰিছো।
1: হয় ধন্যবাদ ভাত ডাঙৰীয়া, আমি পৰ্যায়ক্ৰমে এই বিষয়ে আলোচনা কৰি থাকিম, আপুনি অনুষ্ঠানটো শুনি থাকিব, ধন্যবাদ। তেখেতে প্ৰশ্ন কৰিছে, আমি আসলে আপুনি আৰম্ভ কৰিছে কথাখিনি কবলৈ, আপুনি
0: হয় নহয় তেওঁৰ প্ৰশ্নটো আপোনাৰ চাওক, আমিও আইনজ্ঞ হলেও আমি এজন সাধাৰণ মানুহ হিচাপে বিভিন্ন প্ৰশ্ন আমাৰ মনত উত্থাপন হ'ব পাৰে, গতিকে প্ৰত্যেক নাগৰিকৰ প্ৰশ্ন সন্মান জনোৱাটো আমাৰ দায়িত্ব। গতি এটা কথাটো হল চাওক, এই যে পার্ট মানে ফোরর কথাটো মানে কই আসলো আর্টিকল 44ত, এই পাওয়ারটার আন্ডারতে আমার রাজ্য সরকারে বর্তমান আপনার এই উমৈহতীয়া দেওয়ানী বিধি বনাব গৈ আছে। গতি ইয়াতে কথাটো হল যে এই আইনখন এটা কেনেকুৱা হব, এই আইনখনত কি লিখা থাকিব, যখন আপনার মানে খসড়া বলে আমি কওঁ বা ড্রাফ্ট যখন বিল লেজিসলেচার সকলে আপনার মানে আমার রাজ্যের আসাম লেজিসলেটিভ এসেম্বলিত প্লেস করার আগতে সেই আইনের যখন বিল সেই বিলখন আমি পড়ি চাব লাগিব। ইয়াতে চাওক, অসম এখন এনেকুৱা এখন রাজ্য যত আপনার বিভিন্ন জাতি ধর্ম আপনার কাস্ট ক্রিড মানে যথেষ্টখিনি মিনি ইন্ডিয়া উইদিন এ ইন্ডিয়া বলে আমি কব পারো, গতি অসমের নিচিনা রাজ্য কিন্তু আপনি কর্ণাটকা তামিলনাডু বা আদার যিখিনি দিল্লি তাতে আপনি ইমান কাস্ক্রিট নাপাব, তেনেকুৱা রাজ্যর কারণে আপনি উমৈহতীয়া আইন বনাওয়াটা খুব সহজ, কিন্তু

0: সম্প্রদায়িক বুঝো মানে পুরুষ মহিলা আর উভয় লিঙ্গ বলে আমি কব আপনি সেটা কব বিচারিছেন উভয় লিঙ্গ
1: যিসকল তৃতীয় লিঙ্গ বুলি কয়,
0: তৃতীয় লিঙ্গ মানে হয় মানে সরি তৃতীয় লিঙ্গ মানে সব কথাটো হল যে হিউম্যান রাইটস বা যেটু কথা আমি কব যাও জেনারেলি আপনার সাংবিধানিক অধিকার তারপর এই তৃতীয় লিঙ্গটুক আপনি সেপারেট করব নয়, কিন্তু কথাটো হল এটা তেওঁলোকর মানে যদি আমি চাব যাও তৃতীয় লিঙ্গর পপুলেশন আমার অসমত কিমান আছে সেটাও চাব লাগিব, কিন্তু তেওঁলোকর এনেকুৱা এটা সিচুয়েশন আমি যেটো দেখিছো বা যেটো আমার সমাজ ব্যবস্থা তৃতীয় লিঙ্গসকলক যেটো দেখো তেওঁলোকর ঘরের লগত বা পরিবারের লগত তেনেকুৱা কোনো ধরনের সম্পর্ক থকা বা কোন কোনটো ফ্যামিলির পৰা বিলং করে তেওঁলোকর আইডেন্টিফিকেশনটো বিচাৰি উলিওৱাটো যথেষ্ট কঠিন, কিন্তু যদি কাবার ধর তেনেকুৱা তৃতীয় লিঙ্গ মানুহ আছে পরিয়ালেও যে আদার লিঙ্গর কারণে যেখানে আইন মানে ব্যবস্থা আছে সেখানে আপনার রিকোর্স বাই ফলোয়িং দি ডিউ প্রসেস অফ লোকে ক্লেম করবো যে মোকো মোর পিতৃ অধিকার লাগে।

নতুন দিল্লীত মানে লোকনৃত্য পরিবেশন করবর কারণে প্রথম যেটু মানে আপনার উৎসব হয়েছিল 1986-ত। তারপিছত মই পাইছো মানে বিশেষভাবে গোয়ালপাড়া লোক সংগীতের একছত্রী সম্রাজ্ঞী বলে যাক আমি কইছো প্রতিমা পান্ডে বরুয়া, তেখেতকো মই লৈ গৈছো বিভিন্ন ঠাইত, পাটনাত লৈ গৈছো, দিল্লীত লৈ গৈছো, অসমৰ বিভিন্ন চুকিকণে মই তেখেতক গীত পরিবেশন করবর কারণে লৈ গৈছো বিভাগৰ ফালৰ পৰা, রামেশ্বর পাঠকক মই লৈ গৈছো বিভিন্ন ঠাইত মানে গীত নাট পরিবেশন করবর কারণে। তো সেই সময়ের শিল্পীসকলের যেটু ব্যক্তিত্ব, যেটু সেই ব্যক্তিত্বটা আসলে বড় টান আজির তারিখত পাতো। আৰু এজন ব্যক্তির কথা মই নাম কম, কলামণি সন্দিকৈ, টোকারি গীতৰ জাজির আছিল তেখেত, তেখেতকো মই গীত পরিবেশন করবর কারণে পাটনালৈ গৈছিলো। এই সকল ব্যক্তির যিবোর লোকনৃত্যর দল অতি নিখুঁতভাবেই পারদর্শিতা, পরিবেশন আর দলক নেতৃত্ব দিয়া হিসাবে তেখেতসকলের যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব আজি মই খুব কমে দেখিলে পাইছো। আর আজির তারিখত মই যদি কবলে যাও অসমৰ আন এগৰাকী সত্ৰীয়া সংস্কৃতিৰ পুৰোধা ব্যক্তি, যিগৰাকী ব্যক্তিক আমি আজি সততে পাই আহিছোঁ আজিলৈকে, মানে 90 দশক পাৰ হোৱা 93 বছৰ ভৰি দিয়া পদ্মভূষণ যতীন গোস্বামীদেৱক মই দুবাৰ দিল্লীত লৈ যোৱাৰ মানে দায়িত্ব লাভ কৰিছিলোঁ।